তুমি একতা 105.4 মেগাহার্জের এফএম রেইনবো মগড়া কে পেনো আট বড়া যা দেতা কাইজ ঘৃণা বিতর সক্ষেপিত কর্তা দিল্লি কেন্দ্রাবলিয়ান সমাচার প্রভাত আইক পগরাওয়াত।